বিশ্বকপ্ত জ্যৈষ্ঠ 23 দিন ইংরেজি 2026 মসিহ জুন মাস 13 তারিখ আমার শ্রোতাবন্ধু মানুষ সকালের শুভেচ্ছা সহ আরম্ভ করুছ আজির অধিবেশন কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্টজ যোগে স্টুডিও ঘটির সময় বর্তমান সকাল 5টা বাজে 58 মিনিট।

0: सेटे बेलो जलयानस्य उपरि अमेरिका देशस्य आक्रमणे भारतीय दलस्य त्रयः सदस्याः मृताः येन नवदिल्ल्यात् तीक्ष्ण प्रतिक्रिया प्रदत्ता। रक्षामंत्री राजनाथ सिंह दृढ़तया उक्तवान यत् ऑपरेशन सिंदूर अभियानस्य समये स्वदेशीय प्रक्षेपास्त्राणां असाधारणं प्रदर्शनं भारतस्य रक्षाशोधस्य विकास पर्यावरण व्यवस्थायाः वर्धमान शक्तेः परमाणम् अस्ति। रक्षा अनुसंधान विकास संघटनस्य रक्षा अनुसंधान विकास प्रयोगशालायां उन्नतास्त्र प्रणाली परिसरस्य उद्घाटनावधौ रक्षामंत्रिणा उक्तं यत् शक्त्यै शान्तेः आवश्यकता अस्ति तथा च तस्याः शक्तेः सर्वाधिकः विश्वसनीयाधारः आत्मनिर्भरता एव अस्ति। दिल्ली एनसीआर क्षेत्रे गतरात्रौ निरन्तरं द्वितीय रात्रौ प्रचण्ड वृष्टिः अभवत्। वृष्ट्या सह मेघगर्जनं तीव्रवायुः विद्युद्योतनं च अभवत्। भारत ऋतु विज्ञान विभागेन दिल्ल्याः तथा समीपस्थानां क्षेत्राणां कृते रेड अलर्ट इति रक्तवर्णीया संचेतना प्रसारिता अस्ति। आईएमडी इत्यनेन सावधानं कृतं यत् आर्द्र कालः अनुवर्तयितुं शक्यते। अग्रिमेषु कतिपयेषु दिनेषु मेघवृष्टिः निरन्तरं भवितुमर्हति। क्रिकेट क्रीडायाम् अद्य हिमाचल प्रदेशस्य धर्मशालायां तिसृणाम् ओडीआई क्रीडायां श्रृंखलायाः प्रथमायां क्रीडायां भारतम् अफगानिस्तान दलं सम्मुखीकरिष्यति। क्रीडा सार्धैकवादने आरभ्यते इति वार्ताः।
1: आकाशवाणी कटक सुनंतु
2: শুনছেন্তি প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্টজ যোগে সময় সকাল 7টা। আজ আম কেন্দ্রর প্রচার হবাকু থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা সন্তালী খেলা প্রচার করব সকাল 7:25। আজ এথেরে রয়েছে নাটক আখির বেলা, রচনা হরেকৃষ্ণ মর্মু এবং প্রযোজনা পরিমল হেমব্রম। সুগম সঙ্গীত শুনবে সকাল 7:55। সকাল 8:15 গীতাঞ্জলি। সকাল 9টার এবং পূর্বাহ্ন 10:05 কার্যক্রম রিলে করব আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি। শিল্পী সজন কুমার বড় এবং সাথী পরিবেশিত ঝুমর প্রচার করব আজ দিন 12টায়। দিন 1:20 নারীমহল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। অপরাহ্ন 2:45 সন্ধ্যা 6টা যায় কার্যক্রম রিলে করব আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি। সন্ধ্যা 6টার প্রচার করব কতটি ভক্তি গীত। সুগম সঙ্গীত শুনবে সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:30 সূচনা ও সংবাদ। রাতে 7টায় আদিবাসী সঙ্গীত কার্যক্রমে রয়েছে মুন্ডারী সম্প্রদায়ের গীত পরিবেশন করছেন শিল্পী চলুরাম সিং এবং তাঁর সাথী কলাকারমানে। প্রায়োজিত কার্যক্রম বনানি রাতে 7:30 রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 8টায় হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। রাতে 8:30 আম কেন্দ্রর বিজ্ঞানবার্তা কার্যক্রমে রয়েছে আলোচনা বাত্যার উৎপত্তি ও এর নামকরণ পছরে থিবা বৈজ্ঞানিক কারণ এ শীর্ষক আলোচনা করছেন স্মিতা দাস। পুরাতন হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রের গীতকে নিয়ে কার্যক্রম গীত অতীত রাতে 8:40। রাতে 9:15 কার্যক্রম রিলে করব আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি। রূপক প্রচার করব রাতে 10টায়। রাতে 10:30 একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এ থিলা আজি আম কেন্দ্রর প্রচার হবাকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রমর ঘোষণা শুনিপারিবে কিছু সময় পরে।

0: তবে নেলতে তো কুঠিনে না পায়া কই দনে সান্তাড়িতে ভাগি বাইর ওর দাঁড়িয়ে
1: ছে ছে ছে ওনা গে তো পে বড়ি যা বাবু জানাম আয়ো আড়াং হিরখা দো একাল গে বাঙ্গানো
0: হিরখ দো বাং আপন বা আদো কলকাতা বাজার রে দো দিকু তালারে তাহে কাতে দিকু গিদ্রে সালা জাস্তি তো ভাই গাতে না সে
1: এন রে হো তো বাবু এঙ্গা তপা দো আদে চেট পিন চিকে কিতে গিদ্রে দো গাতে ঠেন মাড়াং রড় দো চেট কাদা সে এঙ্গা আপাত ঠেন
0: ওনা দো সারি গে আপন বা মেনখান চেট ইন লয়া
1: আচ্ছা হাপে সে ইঙ্গে তবে গাপা গানি নেল গুইয়া ইঞ্হো বহু খুব পাঞ্জায়েত কো তাহে এনকান গরম কড়া লাগি বাখান তো গরম ইন কড়া ঠেন তানা চিকা
0: গানক গিয়া
1: হয় এনকান গাপা গিন সেন তবে

0: কুকুর গো, ও কাই নাম? ইস, নই হন তো কাই না বাবা।
1: ও কই হয় কেন বাবা?
0: আমায় নই হয় কেন?
2: এবিটি নোয়া কো জিন্স প্যান্ট গেঞ্জি কো তো নেই, তার দাদু আলোসেম হরগাইও।
1: চিকা বাবা, ওনাতে বাং হরগা।
3: চিত্তনা আদম হয় দা।
0: নোয়া কো তো কাটি গেজ গুড়ি মিতাম কান্দো, নাওয়া পেড়া বলে কথা।
3: ইন্দো ওহই গেজ গুড়ি কিয়া। তিস খুনে মিতাম কানা মিটাং কড়মে আগুয়েম।
0: মইগাত আম দো বইন বুঝেও দাড়িয়াত মিয়া।
3: চেট বাম বুঝেও দাড়িয়া দিয়া হ্যাঁ।
0: মই জামাই ওড়া এ চালা আদো ওড়া দুয়ার গেজ গুড়ি সেনাবাই তো বাং হুয়া।
1: চেট লই কিদা বাবা, ইন গুড়ি সিপিয়া। মাগো মা আজম পে মাগো এমা ইন্দন কা কমি কাতে দো ইন জম কিয়া এ মামা।
3: বাং বিটি আলম রাগা, আম দো কমি দো বাং হুয় তামায়ু।
0: মই গা আম কে গিদরে দম বাড়ি চাবা কে দিয়া।
3: ফির কমে আম হারাম ডটব তো ইন্দম চিকে চাবা কি দিনা লই মেসে।
0: মই গা থির থির তে কে তো ইন্দম চাবাইন কানা।
4: সনত গড়ম, সনত গড়ম ইয়া।
5: হ্যাঁ, চেট গড়ম বা।
4: তাহলে কুড়ি গিদ্রে তেম কুসিয়ে না তো
5: নিয়েল তেমান কুসিয়েন গড়ম হারাম, মেনখান চেরেম বাড়ায়া। সান্তাড়ি থেকে তো ভাগে বাইর রড় দাঁড়িয়া কানা।
4: সান্তাড়ি রড় দে সেনায়া গড়ম, ইচ্ছে তাহেন খান চিত বাং হুয়ো।
5: ঠিক গিয়া, আম যে কোনো কুসিয়ে কানা এনখান ইয়ে বাং কুসি তিনা দাদা চেত মেনা।
4: হ্যাঁ মা, এড়ে খাই তো হাপে আদো পেড়া কো লই বাড়া হুয়ো তো।

0: গরম হারাম, এ গরম হারাম শিল্পী ছিল মামেন
1: শিল্পী তো ঠেলা হয়
0: ইন কেন গরম হারাম ইন তো
1: সনত হারাম
0: হ্যাঁ গরম বা হেজ গরম নাই দমে বাড়ি বাড়ি ইন কুকুমা বাড়া কেদা মনে জিউরে বেশ কি বই বুঝে হলে তে বারসিং গান ছুটি হাতাও কাতি হেজ গরম না
1: হ্যাঁ মা দুরু প্লেন মে
0: নিরদয় কায়না গরম হারাম থিরে কাম দম নিরদয় কায়না আরে রায় দম চিদা কে চিকে কানা রায় দম গরম হারাম লই আম তো
1: চিন বাং মা জায়গা কো রুব মে দা কো নিই মে
0: গরম হারাম লই আম তো বহু দয় কায়না
1: বানু গিয়া
0: বানু গিয়া ঠিক লই দা গরম হারাম ওকাতে সেনা

0: 아리리, 아리, 아리 세다. 룸 허바 룸 가리니까. 아리.
1: 니도 오고연 카피네르도 요 보통 카테기디 약간아. 하피세? 오다 카피 녀르게? 에? 바바? 바바? 기티 약간 도빈? 루어 카나빈 시제다.
2: 에, 자와이. 데라 두룩빈.
1: 호이. 두룩 카나리. 아도 티스 콘도빈 루어 칸테.
2: 마, 마세 카티 삽링빈. 베렛나링.
1: 헤, 삽잇나링. 마. Ma beri pin ma. Ha, mama ma.
2: Ha. Ha, kaling bena to.
1: Ach.
2: Ha. Ruwa do hoyen taling gi ai ma din ge. Habin do hande khon do tis bene ja kana.
1: Khola ayup re ba.
2: Ha. Ha do hape do sanam ko pe bes bada gi atho.
1: He ba, bes gi
2: a. Aling ge no non kaling jobra chala kana. O ko je ran ko le nya gu chuko a. ওড়া রেহো হড়হো বনু কোয়া
1: হানহারি আর হপন এরাম দু কি নকা এনতে
2: হানহার মে তো মেনাইতে আজ মামা তা কোঠেন মেন কাতে চালাই না ইন চালাওগে লই দা কো না মালা কানাই চেত বিন মেনা জামায় লাজা পাড়া কথা আর হো নাওয়া হো ঝার মে তাকো কথা যে নাম কেট কোয়া উনকান ছিনর হড় দো চেতবেন গালমারা বাড়াইয়া উফ
1: হপন এরাম হই হেজ একান দো উকায় না তবে উনি দো
2: কুড়ি যাওয়ায় নোডে তো বাই হেজ একান
1: তিহিং বার হপ্তাই হই না আর বিন লই দা বাই একান
2: ও বুঝে ও কি দালিং তালে হানহার মে গে ইদি কি দে আয় চে চ হানহার মে কি বেশ হর কানায় যাওয়ায় চাবা কি দিয়া কিন নিদ কে যদি এঙ্গা হন ইয়াম কি কি না বাং তালে কান্দ
1: আ বাবা থিরবিন থিরবিন থিরবিন কাটি থিরবিন
2: তা
1: আগুই দালি কাটি থিরে তা বি আলি নিদ কি দালি আগুই দা
2: দেন জওয়াই তা
1: না না মা মা মা তাবিন মা কটিক থিরু না বাবা বাবা লই কি আবি নোয়া কো লাগি তে দাই দো কয় কানাই
2: ও কই লিং মে তায়া জামাই হিঙ্গা হন আলিঙ্গা কথা কে ওয়াকি না জম লে তো
1: বাবা আবি না নোয়া রুয়ে হালত রে যদিও নোয়া কো লই বাং ঠিক কানা এন্তে রে হলিং লই তিলিং বাধ্য কানা বাবা আবিনা ওড়া রেনা পরিবেশ যদি বগে লে কাতে বিন দহ দাড়ে কিয়া তাহলে জানি তেহি নোয়া কো দশা তো বাং নেল হই করতে বিনা
2: জামাই যথাত কথা গে বিন মেন কদা মেন খান সারি দো আলিয়া মলং গে বাড়ি যা আলিয়া কথাতে বাংলিং বাক্ত দাড়ে আটকিনে এঙ্গা হনা রাজত্বি গে

0: Ana taram. Ma, de mochare single ai me ma. Ma
1: hoi, single ai sunai.
2: Baba go. Ado indo bancha do bancha ina. Baba go. Ado indo bancha do bancha ina. Dari dikate. Ona julo kana uru uru. Sara segir din don bolo na. Baba! Baba go!
0: Sonot haram. Hani, okoy tirle cho. Ho, te sojen ho. Tiki nyi rijuk kan. Ma, ma, sabtara pem. Ma, alam ton, cho aya. Ma.
2: Indo arak kanpe. Indo arak kanpe. Kau sab kini ya?
1: Indo bunga kene.
2: Am, am tu kau kanam?
1: Indo bunga.
2: Tidak baca kini ya? Indo jika tu baca tu istana.
1: Aha, am baca utah kata. Nyer huyu tama, ami janam data akhir berada tina posto kata ini hasil lagi na. আর নোয়া দুখালি যে চিতার রেন কাইথি তো অকয়
2: জিতা জিতাতি ইকা কাঞ্জমে জিতা ইকা কাঞ্জমে
1: ইকা ইকা তো ইনছন্দ বাংকাতে নুই সারা সিঙ্গেল চেতারে নাম বাবা ঠেন কয় বুগিয়া নির ইকা তো আম বাবা ঠেন কয় বুগিয়া
2: গরম মারাম গরম মারাম ইকে কাঞ্জমে গরম মারাম
0: জাঙ্গারে সাব করতে দে চিরম চিকাইদা গরম বহু আমা ইকে না কুপলি দো সাঁতা তালারে এমমে সাঁতা ইকে লেম খান ইঞ্জো ইকে
2: ইনি ইকে চাঁদ বুঙ্গা নিতো দে ইন দে চিরিন চিকাইয়া চাঁদ নিতো দে ইন দে চিরিন চিকাইয়া

0: ফর্ম দুইটি পূরণ করা পরে এহাকু বিএলঙ্ক নিকটে দাখল করন্তু এবং তাঙ্গঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু।
1: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা 3 কোটি অধিক ওড়িশাবাসী মিলুচি অতিরিক্ত খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখর সাথ। 3 কোটি
2: অধিক ওড়িশাবাসী মিলুচি অতিরিক্ত খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখর সাথ।
3: আমি সমস্ত জানিবা দরকার যে কেউ মানে রক্তদান করা উচিত নুহে। প্রসব পরে 1 বর্ষ পর্যন্ত মহিলা মানে রক্তদান করা উচিত নুহে। হার্ট, কিডনি, ডায়াবেটিস, ক্যান্সার ভরি রোগের পীড়িত রোগী মানে রক্তদান করা উচিত নুহে। যদি কোণী প্রকার সংক্রমণ হুয়ে তবে রক্তদান করা যাই নাহিঁ। যদি নিকটরে টাইফয়েড কিংবা ম্যালেরিয়ারে পীড়িত হইতে রক্তদান তবে রক্তদান করা কৌশি বড় অস্ত্রোপচার পরে 12 মাস পর্যন্ত রক্তদান করা যা উচিত নুহে এবং সামান্য অস্ত্রোপচার পরে 6 মাস পর্যন্ত করা যা। যদি টাটু করাইছেন তবে 6 মাস পর্যন্ত রক্তদান করা যাবে না। শরীরে রক্ত অভাব থাকলে মধ্যে তবে রক্তদান করা যাবে না। মদ্যপান কিংবা কোনসি প্রকারের নেশা সেবন করিবার প্রায় 24 রু 48 ঘন্টা পর্যন্ত

যাইপারিছে। তহসিলভুক্ত জাতি এবং অন্যান্য আর্থিক পছুয়া বর্গর ছাত্রছাত্রী এর সুফল পাইপারছন্তি। ম্যাট্রিক পরবর্তী বৃত্তি প্রদান ব্যবস্থা অধিক সুদৃঢ় ও স্বচ্ছ হয়ে পারিছে। এ পর্যন্ত 6,12,00,000 অধিক ছাত্রছাত্রী বৃত্তি বাবদরে 46,581,54,00,000 টাকা প্রদান করা যাই পারিছে। শ্রেষ্ঠ যোজনা অধীনরে অনুসূচিত জাতির মেধাবী ছাত্রছাত্রী দেশের প্রতিষ্ঠিত বেসরকারী আবাসিক বিদ্যালয়গুলিকে গুণাত্মক শিক্ষা পাইপারছন্তি। ম্যাট্রিক পূর্ববর্তী ছাত্রবৃত্তি যোজনার 2,99,00,000 অধিক ছাত্রছাত্রী শিক্ষাকে সুনিশ্চিত করা যাই। এ বাবদরে এপর্যন্ত 4,893,00,000 টাকা ব্যয় করা যাই সারা। প্রধানমন্ত্রী যশস্বী যোজনা অধীনে সমাজের বিভিন্ন বর্গর আর্থিক দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী আর্থিক সহায়তা, আবাসিক ছাত্রাবাস সুবিধা আদি প্রদান করা যাই পারিছে। এ বাবদরে 1,69,00,000 অধিক ছাত্রছাত্রী 15,555,53,00,000 টাকা প্রদান করা যাই সারিছে। অনুসূচিত জাতি ও জনজাতি বর্গক আইনগত সুরক্ষা প্রদান করিবার লক্ষ্য নিয়ে অনুসূচিত জাতি জনজাতি অত্যাচার নিবারণ আইনরে আবশ্যক সংশোধন করা যাইছে। এ সংক্রান্ত মামলাগুলিকর ত্বরিত ফয়সলা লক্ষ্য নিয়ে স্বতন্ত্র কোর্ট প্রতিষ্ঠা করা যাইছে। আইন উল্লঙ্ঘনকারীঙ্কঠারু আদায় হেতুবা অর্থর সুফল পীড়িতঙ্কু প্রদান করা যাউছি। 2014 মসিয়া পরঠারু এ পর্যন্ত এ বাবদরে 5,12,17,00,000 টাকা আদায় করা যাই 7,26,00,000 পীড়িতঙ্কু প্রদান করা যাইছে। জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে নিশামুক্ত ভারত অভিযান এক গণ অভিযানে পরিণত হয়েছে। এক্ষেত্রে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। নূতন ব্যবসায় তথা স্টার্টআপ আরম্ভ করা এই পাণ্ঠি অধীনে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা হয়েছে। 2018 মসিহার 102তম সংবিধান সংশোধন মাধ্যমে রাষ্ট্রীয় পছুয়া বর্গ কমিশন সাংবিধানিক মান্যতা প্রদান করা যাইছে। সামাজিক ক্ষেত্রে আর্থিক তথা দুর্বল শ্রেণীর সমুদায় স্বার্থ রক্ষা এবং সামাজিক ন্যায় প্রদান দিগরে ইহা বেশ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়েছে। আদিবাসী সম্প্রদায় জল জঙ্গল ও জমি অধিকারক সুরক্ষিত রাখা গত 12 বর্ষ মধ্যে স্বতন্ত্র বজেট ও যোজনার ব্যবস্থা হয়েছে। একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় পিএম জনমন অভিযান আদি কার্যকরী হয়েছে। এই আবাসিক বিদ্যালয়গুলিক মাধ্যমে নিঃশুল্ক ভাবে জনজাতি পিলা গুণাত্মক শিক্ষা এবং ক্রীড়া প্রশিক্ষণ প্রদান করা যাচ্ছে। পিএম জনমন যোজনা অধীনে দুর্গম অঞ্চল সম্প্রদায় পাখে পক্কা ঘর, স্বচ্ছ পানীয় জল এবং বিদ্যুৎ সড়ক যোগাযোগ ও মোবাইল সংযোগ আদি স্থাপন করা যাই পারছে। ভগবান বিরসা মুন্ডা জয়ন্তী প্রতবর্ষ নভেম্বর 15 তারিখে জনজাতীয় গৌরব দিবস ভাবে পালন করা যায়। স্বাধীনতা সংগ্রামে জনজাতি বর্গর অবদানক স্বীকৃতি প্রদান করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক দৃষ্টিকোণ আধারিত গণতান্ত্রিক এবং কল্যাণকারী রাষ্ট্র ভাবে ভারতক গড়ি তোলবার এই পদক্ষেপগুলিক প্রভাবশালী সাব্যস্ত হয়েছে। তৃণমূল স্তরের সমান অধিকার সম্মান এবং সুযোগ মাধ্যমে দেশের বিকাশে সমস্ত সামিল করা সম্ভব হয়ে পারিছে।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়েছে তবে আজর কার্যক্রম কু এইটি রাখুছু। আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনার মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজ পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।